0: অলপ বিৰতি দিওঁ মানে
1: আচ্ছা আচ্ছা
0: কল কৰিছিলে তো ঠিক নহয়
1: হয় হয় হয় সঁচা কথা হয় হয় হয় আৰু সব ভালনে
0: ভালে ভালে আপোনালোকৰ
1: অঁ আমিও খুব ভাল কেনেকুৱা তাত বতৰ কেনেকুৱা এতিয়া মুণ্ডাজী কহিয়ে আজ কোন সা ফিল্ম কা গানা আপ সুনা চাহেঙ্গে
0: ফিল্ম কা নাম হ্যায় দিল হি দিল মে গানা হ্যায় এ নাজনী সুনো না
1: এ নাজনী সুনো না ওকে জি জরুর সুনাঙ্গে আর কিন সাথিও কে সাথ সুনা চাহেঙ্গে
0: গানা নাম লেনা হ্যায় অমল বসুমতারী বিমল বসুমতারী চমন পাত্র যোগেন্দ্র রংকি সুনিতা বসুমতারী জিতনে আদি আকাশবাণী সবাই কে লিয়ে
1: সবাই কো আপ ডেডিকেট করনা চাহতে হ্যায় জি তো ভাই কোন মুন্ডা জি সুনতে হ্যায় আপকে পছন্দ কা গানা কল করনে কে লিয়ে বহুত বহুত ধন্যবাদ
0: জি ধন্যবাদ

0: हेलो फरमाइश जी नमस्कार हेलो फरमाइश ईटानगर
1: हेलो सर नमस्कार
0: नमस्कार नमस्कार
1: सर मैं हरद्वारा कैसो विश्वनाथ गहपुर निगम गांव पर
0: हय हरद्दा केनको आसे ভাল নে
1: হয় স্যার মোৰ ভালে বৰ্তমান স্যার আপুনি কেনে আছে
0: হয় ময়ো খুব ভাল
1: আৰু স্যার বৰ কেনে আছে তাত
0: বৰ এতিয়া ডাউৰিয়া হৈ আছে বৰখন হোৱা নাই কিন্তু
1: হয় আমাৰ ইয়াতো একে হৈছে ডাউৰিয়া হৈছে ৰাতিপুৱা অলপ বৰখন দিছিলে বাৰু
0: আচ্ছা বাবা
1: এতিয়া বৰখন দিয়া নাই তেনেকে
0: আচ্ছা আচ্ছা আচ্ছা হয় হয় তেনেহলে বহুত বঢ়িয়া মৌচুম দেখোন আজি কোনটো গানা শুনিব
1: ছাৰ আপ তোমাৰে হাৱালে ৱাটান ছাঠিয় ফিল্ম খনৰ টাইটেল সং শুনাই দিলে হব
0: ওকে ওকে হা শুনাই দিম আৰু কাকাক ডেডিকেট কৰিব
1: স্যার প্রথমতে আপনার শুনাব বিচারিম
0: থ্যাংক ইউ বহুত বহুত ধন্যবাদ
1: আর মূলতে শুনব অমল বসুমতারী বিমল বসুমতারী নীলোৎপল দোরা মন্টু বড়া দেবদত্ত লাকি দেবাশিষ হাজরিকা রমেশ পাত্র লগতে হেলো ফরমাইসার লগত জড়িত থাকা প্রতিগী শ্রোতালে আগবাব বিচারিছো
0: ওকে তো হরদা কল করার কারণে বহুত বহুত ধন্যবাদ শুনো আপনার পছন্দিদা গানা
1: হয় হয় স্যার ধন্যবাদ
0: ওকে ধন্যবাদ

0: हेलो फरमाइश।
1: नमस्कार
0: नमस्कार, हेलो फरमाइश ईटानगर।
1: দিনেশ
0: শর্মা আপনি আজি অলপ দেরিকে কল করেছে দেখুন। ও আচ্ছা, বিজি আছে হয়ে আসলে ন? ওকে, তো কল করার কারণে বহুত বহুত ধন্যবাদ। আর কেন আছে আপনি? হয় ময়ও খুব ভাল। কোপা এটা ঘর পা কই আছে? আচ্ছা আচ্ছা, বাস স্ট্যান্ড
1: গৈছে।
0: ওকে ওকে ওকে, হয় হয়, কি করে আছে বাস স্ট্যান্ড? আচ্ছা, বহি আছে, হাওয়া খাই আছে ন? আচ্ছা আচ্ছা, কেন বতর তাত কেন এটা? আচ্ছা আচ্ছা, ওকে ওকে, তো আজি কি গানা শুনিব দিনেশ দা? ওকে ঠিক আছে, শুনাম। আর কাক কাক শুনাব এই গানটো?
1: শরৎ দোরা, নীলপল দোরা, মন্টু বরুয়া, মাধবী নাথ, নিতানলেখা, দীপালেখা, আপনার শুনাব চাইছো।
0: ওকে,
1: অসমবাসী না সংগ্রামী হম আর প্রাচুর্য শর্মা।
0: ওকে দীনেশ দা, কল করার কারণে বহুত বহুত ধন্যবাদ। মানে আপনার পছন্দের গানা আপনার শুনাই আছো।
1: ঠিক আছে,
0: ধন্যবাদ। ওকে ধন্যবাদ।